0: অবস্থা সর্বব্যাপক। সৃষ্টির সর্বোত্তম জীব মানবে স্রষ্টার পরিচয় পাবই লাগিব, নহলে তেওঁ সৃষ্টি করা সৃষ্টি উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যাব। সৃষ্টিবোৰতে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে বুঝায়। এটাকে সমগ্র বিশ্বকে আমি তিনি ভাগ করে চাব পাৰোঁ, অদৃশ্য জগৎ, অর্ধদৃশ্য জগৎ আর দৃশ্য জগৎ। অদৃশ্য জগতের রহস্য স্বতন্ত্র, কিন্তু অর্ধদৃশ্য জগতের লগতে এই দৃশ্য জগৎখনও মূল মহাশক্তির প্রভাবত অবিরাম গতিত আবর্তিত হয়ে আছে। মুহূর্তর বাবেও কোনো কতো স্থির হয়ে থাকা নাই আর থাকিবও পড়া নাই। অদৃশ্য আর অর্ধদৃশ্যর কথা বাদ দিলেও দৃশ্যমান জগততো সেই অবিরাম আবর্তনের ফলত অহরহ পরিবর্তন হয়ে আছে। এই পদার্থ ঘটিত সমস্ত জগতের প্রত্যেকটি পদার্থর মাজতেই সেই সর্বশক্তিময় জ্যোতির তরঙ্গ অহরহ প্রবাহিত হয়ে আছে। অসীম শক্তিশালী এই তরঙ্গমালা প্রত্যেকটি পদার্থর রন্ধ্রে রন্ধ্রে বিয়পি আছে। যেতিয়াই যে কোনো পদার্থ যে কোনো কারণেই এই তরঙ্গর পৰা বিচ্ছিন্ন হয়ে পড়ে, তেতিয়াই সি তার পদার্থ জীবন হেরুয়াই। বর্তমান পৃথিবীত মৃত্যু আখ্যা দিয়া ঘটনাটির তাৎপর্য এই। সেই জ্যোতি ইমানেই তীব্র যে মানবর বাহ্যিক দৃষ্টিয়ে তাক সহ্য করিব নোৱাৰে, আন্তরিক দৃষ্টিয়েও তাক ঢুকি পাব নোৱাৰে। বরঞ্চ বাহ্যিক দৃষ্টির স্বতন্ত্র কোনো অর্থ ইয়াত নাই। স্বয়ং সেই জ্যোতিয়েই বাহ্যিক দৃষ্টিদর্শন শক্তি, আর আন্তরিক দৃষ্টিরও ইয়াত কোনো মূল্য নাই। স্বয়ং সেই জ্যোতিয়েই অন্তঃদৃষ্টির উদ্ভাবক শক্তি। এই সত্য শুদ্ধ জ্যোতির ব্যাপক তরঙ্গই সমগ্র সৃষ্ট জগতের মূলাধার। ই অত্যন্ত গোপন সত্ত্বেও সম্পূর্ণ প্রকাশমান। এই জ্যোতির্ময় শক্তিয়েই সর্বত্র বিরাজমান। এই মহাবিশ্বর মহাপ্রাণ, ইয়ার কোনো আকার নাই, রূপগুণ নাই, সীমা সংখ্যা নাই, স্থান মান নাই, কাল নাই, সকলোরে ঊর্ধ্বত এক মহান সত্তার ই হল অস্তিত্ব। ইয়াক কোনো ভাষারে প্রকাশ করা সম্ভব নহয়। এই সমস্ত সৃষ্ট জগৎ সম্ভাব্য সত্য। এই ইসলাম ধর্মর দর্শনের সর্বগুজ্যতম তত্ত্ব, এ বেদান্ত দর্শনেরও সিদ্ধান্ত। এই আদি অন্তযুক্ত বিশ্বর সমস্ত বস্তুকেই বিশ্লেষণ করে চালে দেখা পাব মানব জাতিটি হয়েছে সর্বাঙ্গ সুন্দর সম্পূর্ণ সৃষ্টি। সে মানবক আল্লাই এই পৃথিবীত নিজের প্রতিনিধি আখ্যা দিছে, আর প্রতিনিধি মাত্রেই নিয়োগকর্তার ওসর বাধ্য হয়ে থাকিব লাগিব। এই বাধ্যতা যত সৎভাবে মানি চলা হয় তাতে উপজে ভক্তি, আর ভক্তির উপলব্ধি যেতিয়া পূর্ণ হয় তেতিয়া উপজে প্রেম, আর প্রেম যেতিয়া পরিপূর্ণ হয় তেতিয়া প্রেমিকে সর্বস্ব ত্যাগ করে একমাত্র প্রিয়াকেই বিচারে। এ তত্ত্বজ্ঞান, এ ব্রহ্মজ্ঞান।
1: মুকুটামালা, আজির মুকুটামালা কোরআনের বাণীরে সজোয়া হল।

নারায়ণ কলিতার কণ্ঠর কীর্তিমান লোকগীত শুনিলে। এ আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু। এতিয়া ভজনের অনুষ্ঠানত শুনাবলৈ লৈছো মহম্মদ রফির কণ্ঠর হিন্দী ছবির কীর্তিমান ভজন। শিল্পীর কণ্ঠত প্রথমে শুনক বেজু বাওরা ছবির এটি ভজন।

0: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
1: Our voice gets you heard everywhere.
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আর সরকারি আসনের বিষয়ে অবগত করাবলৈ আমার ফোন নম্বরটি হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী সর্বক্ষণ সর্বত্র আপনার হৈতে। প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়িছো আপোনালোকর হৈতে অন্তরঙ্গ সম্পর্ক গঢ়িবলৈ। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবোৰৰ অনুষ্ঠান লাইভ, মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটো পলৰ নির্ভরযোগ্য বাতৰিৰ হৈতে আমার ওয়েবসাইট akashbani.gov.in। নতুন ভারত, ন রূপত আকাশবাণী।

0: জ্ঞান বিজ্ঞান যুগুতায় আগবাইছে প্রবাল কুমার শর্মায়।
1: সাপ, সাপ সরীসৃপ শ্রেণীর মেরুদণ্ডী প্রাণী। পৃথিবীর মেরুমণ্ডল, আয়ারল্যান্ড আর নিউজিল্যান্ডের বাইরে পৃথিবীর সকলো ঠাইতে সাপ পোৱা যায়। সাপ এবিধ শীতল রক্তি প্রাণী, যে প্রাণীর শরীরের উষ্ণতা বাহিরের উষ্ণতার পরিবর্তনের লগেলগে উঠা নমা করে। গতি ইয়ার বিচিত্রতা আর ভৌগোলিক বিস্তার পরিবেশের উষ্ণতায় নিয়ন্ত্রণ করে। সেইবাবে গ্রীষ্মমণ্ডলত সিহঁতর প্রাচুর্য আর বিভিন্নতা সর্বাধিক। তদুপরি সাপর বৈচিত্র্য আর বিস্তার গ্রীষ্মমণ্ডলেরপরা মেরুমণ্ডল ক্রমান্বয়ে হ্রাস পোৱা দেখা যায়। সাপর আটাইতক পুরনি জীবাশ্ম লেপারেন্থোফিস ক্রিটেসিয়াস কালেরপরাই উদ্ধার করা হয়েছে। যদিও বা ক্রিটেসিয়াস কালের আগতেই সাপর উৎপত্তি হয়েছিল আর সেই কালের অন্তিম সময়ত ইয়ার প্রাচুর্য বৃদ্ধি পাইছিল বলে প্রকৃতিবিদসকলে।

0: উদ্বোধন করে। ভারতের জনপ্রিয় অভিনেতা প্রযোজক পরিচালক আর অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন টি রামারাওর 1923 সনের আজির তারিখত মৃত্যু হয়। আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী ফ্রাঙ্ক ড্রেকর জন্ম হয় 1930 সনের আজির তারিখত। অস্ট্রিয়ার মনোবিজ্ঞানী আলফ্রেড এডলারর মৃত্যু হয় 1937 সনের আজির তারিখত। ইংরাজি ভাষার অভিধান রচয়িতা নোয়া ওয়েস্টারর মৃত্যু হয় 1943 সনের আজির তারিখত। লেফটেনেন্ট জেনারেল অজয় সিংক অসমৰ রাজ্যপাল রূপে নিযুক্তি প্রদান করে 2003 সনের আজির তারিখত।
1: বিশেষ লোক আদালত সমাধান সমারোহ মহাবন্ধ উচ্চতম ন্যায়ালয়ের বিচারাধীন গোচর সমূহ ক্ষিপ্র আর ফলপ্রসূ সমাধানের সমাধান সমারোহ শীর্ষক বিশেষ লোক আদালত আয়োজন করা হয়েছে। 21, 22 আর 23 আগস্টত অনুষ্ঠিত হবলগিয়া এই লোক আদালতত অংশ লোবলে ইচ্ছুক গোচরের পক্ষ সমূহক সংশ্লিষ্ট জেলা আইন সেবা প্রাধিকরণের কার্যালয় অথবা অসম রাজ্যিক আইন সেবা প্রাধিকরণের কার্যালয়ত যোগাযোগ করবলে অনুরোধ করা হল।
2: Frequent headaches, allergies, joint pain, recurrent cold? Looking for a natural way to restore your health? Discover the benefits of homeopathy at Regional Research Institute for Homeopathy, Guwahati. With personalized treatment, gentle medicines and a holistic approach, we care for acute and chronic conditions for all age groups. For affordable healthcare solutions without side effects, visit RRIH Bhetapara, Guwahati.
0: প্রিয় শ্রোতা, এটি আহিছো আজি গুৱাহাটীৰ পৰা প্ৰকাশিত কেইখনমান বাতৰি কাকতৰ প্ৰথম পৃষ্ঠাৰ ঘাই ঘাই বাতৰিসমূহৰ মাজলৈ। ৰাজ্যত বহুবিবাহ নিষিদ্ধ, লিভ ইন সম্পৰ্কৰ পঞ্জীয়ন বাধ্যতামূলক আৰু কন্যা সন্তানকো সম্পত্তিৰ উত্তৰাধিকাৰ প্ৰদানৰ লগতে মহিলাৰ সুৰক্ষা আৰু সম অধিকাৰ নিশ্চিত কৰি অসম বিধানসভাত বহু প্ৰতীক্ষিত সম নাগৰিক সংহিতা চমুকৈ UCC বিধেয়ক গৃহীত। উত্তৰাখণ্ড গুজৰাটৰ পিছত UCC গৃহীত তৃতীয়খন ৰাজ্য হ'ল অসম। আজি রাজ্যজুড়ি পালন করা হব ঈদুজ জোহা। 3 জুনের পিছতহে হব অসম মন্ত্রীসভার সম্প্রসারণ। উচ্চতর মাধ্যমিক পরীক্ষাত বহাল থাকিব নম্বর প্রদান প্রক্রিয়া, গ্রেডিং প্রবর্তন নকরে শিক্ষা পরিষদে। কটন বিশ্ববিদ্যালয়ের 126 সংখ্যক প্রতিষ্ঠা দিবস উদযাপন, সামাজিক মাধ্যম যোগে পুরনি দিন সুঁৱৰি নষ্টালজিক মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। যুদ্ধ পরিস্থিতির ফলত খারুয়া তেলের দাম বৃদ্ধির বাবে গভীর সংকটের দিকে দেশের অর্থনীতি, ডলারই নহয় ইউয়ানের তুলনায় টকার মূল্য যথেষ্ট হ্রাস। যুদ্ধ অবসানের বাবে খসড়া শান্তি চুক্তি প্রস্তুত, মুকলি হব হরমুজ প্রণালী। হরমুজ প্রণালীর সীমিত পরিসরত গ্যাসের সরবরাহ পুনের আরম্ভ, ভারতলৈ অগ্রহর এডনকর LNG ট্যাঙ্কার। এটা আহিছো খেলর বাতরিলৈ। IPLর এখন খেলত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুয়ে 92 রানত পরাস্ত করে গুজরাট টাইটান্সক। বৈভব সূর্যবংশীর 29টা বলত অনবদ্য 97 রানের ইনিংস। ভারতের তারকা সাটলার HS প্রণয় সিঙ্গাপুর ওপেন সুপার 750 ব্যাডমিন্টনত জয়ের অভিযান আরম্ভ করেছে। প্রিয় শ্রোতা, আজি পুৱাৰ বাবে নির্ধারিত সময় শেষ হল। আপনার আজির দিনটি শুভ আর মঙ্গলময় হওয়ার কামনায় মই শশাঙ্কদীপ ভালৈ ইয়াতে সামৰিছো। নমস্কাৰ।

জীবন জীবন বর অনুপম মরণ বিজয়ী সাধনা জীবন বিচারি যাও আগবাড়ি পোহরক করি অর্চনা নির্মল প্রভা বরদলৈর কলমেরে নিগড়ি অহা এই কথাখিনিরে অভিলেখাগারৰ পৰা এই অনুষ্ঠানটি আজিলৈ ইমানতে সামৰিলোঁ।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450ত।
2: অ্যাপোলো এক্সেল কেয়াৰ হস্পিটেল, পশ্চিম বৰাগাঁও, গুৱাহাটী। সুস্থ জীৱনৰ বিশ্বস্ত লগৰী।

0: করা হয়েছে। 21, 22 আৰু 23 আগষ্টত অনুষ্ঠিত হবলগীয়া এই লোক আদালতত অংশ লবলৈ ইচ্ছুক গোচরের পক্ষসমূহক সংশ্লিষ্ট জিলা আইন সেবা প্রাধিকরণের কার্যালয় অথবা অসম রাজ্যিক আইন সেবা প্রাধিকরণের কার্যালয়ত যোগাযোগ করবলৈ অনুরোধ করা হল।
1: গীতিমালিকা অনুষ্ঠানের শেষত শুনক শিবানী দত্ত আর খগেন মহন্তর কণ্ঠরে গীত। গীতর কথা হেমেন হাজরিকার, প্রযোজনা খগেন মহন্তৰ।

করে। বরপেটা সদরের লগতে জেলাখনের হাউলি, কুকারপাড়, কয়াকুচি, মন্দিয়া, কলগাছিয়া, পালোহাজি আদি অঞ্চলত অনুষ্ঠিত নামাজত কেবা হাজার লোকে অংশগ্রহণ করে। ধুবুরী ঈদগাহত আজি অনুষ্ঠিত ঈদর সমূহীয়া নামাজত বহু সংখ্যক লোকে অংশগ্রহণ করে। জেলাখনের গোলকগঞ্জ, গৌরীপুর, চাপাতগ্রাম, বিলাসীপাড়া, চাপর আদি অঞ্চলত ঈদ উপলক্ষে উখল মাখল পরিবেশের সৃষ্টি হয়েছে। একদরে গুয়াহাটির মাছখোয়া ঈদগাহ ময়দানত সমূহীয়া নামাজ অনুষ্ঠিত হয়। নগাঁওর ঐতিহ্যমণ্ডিত টাউন অঞ্জুমানে ঈদগাহ ময়দানত আয়োজিত সমূহীয়া নামাজত কেবা শতাধিক লোকে অংশগ্রহণ করে। নামাজত ধুবুরীর সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী রকিবুল হুসেইনে বিশ্ব শান্তির প্রার্থনা করে। কোকরাঝার, শ্রীভূমি, দরং আর তেজপুরের বিভিন্ন মসজিদ ঈদগাহতো ভালেসংখ্যক লোকে সমূহীয়া নামাজত ভাগ লয়। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুয়ে ঈদুজ্জোহা উপলক্ষে জনসাধারণলৈ শুভেচ্ছা জ্ঞাপন করেছে। এটা বার্তাত রাষ্ট্রপতিগুলিয়ে কয় যে এই উৎসব হৈছে ভক্তি, ত্যাগ আর নিঃস্বার্থতার প্রতীক। তেওঁ কয় যে এই উৎসবে জনসাধারণক মানবতার সেবার বাবে অনুপ্রাণিত করে। সমাজত প্রেম আর সম্প্রীতির প্রসারের হকে সংকল্প শক্তিশালী করবলে তেওঁ সকলকে আহ্বান জানায়। রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ঈদ উপলক্ষে রাজ্যবাসী বিশেষকৈ ইসলাম ধর্মাবলম্বী লোকসকলক ওলগ জানাইছে। রাজ্যপাল আচার্যই তেওঁ বার্তাত কয় যে ঈদুজ্জোহাই ত্যাগ, করুণা, দয়া, আস্থা আর ভাতৃত্ববোধের শাশ্বত প্রমূল্যরাজিক প্রতিফলিত করে। তেওঁ লগতে সমাজের সকল শ্রেণীর মাজত একতার এনাজরি সুদৃঢ় করে শান্তি, সম্প্রীতি আর পারস্পরিক সন্মানের মনোভাবে এই উৎসব পালন করবলে জনসাধারণের প্রতি আহ্বান জানায়। এই পবিত্র উৎসবে এখন সর্বাত্মক আর মরম ভালপোয়ারে ভরা সমাজ গ্রহার বাবে সদিচ্ছা, সহিষ্ণুতা আর সমূহীয়া দায়িত্বর আদর্শ বর্তাই রাখবলে সকলকে অনুপ্রাণিত করব বলে রাজ্যপালগুলিয়ে আশা প্রকাশ করে। সম্প্রতি সদ্ভাবনা আর ভাতৃত্ববোধের চহকী ঐতিহ্য রাজ্যখনের মহান শক্তি বলে অভিহিত করে শ্রী আচার্যই এই উৎসবে রাজ্যের জনসাধারণের মাজত একতা আর বন্ধুত্বর এনাজরি সুদৃঢ় করব বলে আশা করে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় তেওঁর বার্তাত ঈদের এই পবিত্র উৎসবে সকলের অন্তর ত্যাগ, বিশ্বাস আর ভাতৃত্ববোধের আদর্শে উজ্বলাই তুলব বলে আশা প্রকাশ করে। শ্রোতাসকলে আঞ্চলিক বাতৰি শুনিছে আকাশবাণী গুৱাহাটী কেন্দ্ৰৰ পৰা। উত্তৰ গুৱাহাটীৰ পুৱতি নিশা গৌৰীপুৰৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত সংঘটিত এটা পথ দুৰ্ঘটনাত তিনিজন লোকে প্ৰাণ হেৰুৱায়। এখন ট্ৰাক আৰু স্কৰপিঅ'ৰ মাজত মুখামুখি খুন্দা লগাৰ ফলত এই অঘটনটো ঘটে। নিহত লোককেইজনক মালিগাঁৱৰ গোশালা ৰঞ্জিত দে, কৰুণা বেজবৰুৱা আৰু পাৰ্থপ্ৰতিম বৰ্মন বুলি চিনাক্ত কৰা হৈছে। যোরহাট জিলা আয়ুক্তর কার্যালয়ের কক্ষত কালি চকবজার এলাকার বহুমহলীয়া পার্কিং স্থান সন্দর্ভত এখন পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। জিলা আয়ুক্ত জয় শিবানীর সভাপতিত্বত এই সন্দর্ভত পূর্বতে অনুষ্ঠিত বৈঠকের ধারাবাহিকতা রক্ষা করে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকখনত অঞ্চলটির বহুমহলীয়া পার্কিং স্থান নির্মাণ প্রকল্পের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট বিভাগসমূহের কাম কাজের অগ্রগতির সন্দর্ভত বিতংভাবে আলোচনা করা হয়। প্রকল্পটির অগ্রগতির বুঝ লৈ জিলা আয়ুক্তগুলিয়ে নির্মাণ কার্য আর ব্যবসায়ীসলের পুনঃসংস্থাপনের প্রক্রিয়া খরতকিয়া করবল বিভাগীয় বিষয়াসল প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে। বৈঠকত অতিরিক্ত জিলা আয়ুক্ত, সহকারী জিলা আয়ুক্ত, রাজহচক্র বিষয়াসল, লোকনির্মাণ বিভাগের বিষয়াসলের প্রকল্পটির সঙ্গে জড়িত অন্যান্য বিভাগের বিষয়াসল উপস্থিত থাকে। ওদালগুড়ি জেলার আরক্ষী জিলাখনত মাদকদ্রব্য বিরোধী অভিযান তীব্র করে তুলিছে। যোৱা নিশা গোপন সূত্রের ভিত্তিত অভিযান চলাই আরক্ষী ওদালগুড়ি চহৰৰ মহিলা বাজারত প্রায় 2 কিলোগ্রাম গাঞ্জাসহ এগারী মহিলাক আটক করে। ইফালে রৌতা থানার আরক্ষী কালি সন্ধিয়া রৌতা রেল স্টেশনের সমীপর 46 কিলোগ্রাম গাঞ্জার সঙ্গে এজন সরবরাহকারীক আটক করে। আইপিএল ক্রিকেট প্রতিযোগিতাত নিউ চণ্ডীগড়ত কালি অনুষ্ঠিত প্রথমখন এলিমিনেটর খেলত রাজস্থান রয়্যালসে সানরাইজার্স হায়দরাবাদক 47 রানত পরাস্ত করে। রাজস্থানে নির্ধারণ করে দিয়া 244 রানের বিশাল লক্ষ্য অনুসরণ করে সানরাইজার্সে 19 ওভার আর 2টা বলত আটাইকটা উইকেট হেরুয়ায় 196 রানে করবলে সমর্থ হয়। রাজস্থানের হয়ে জোফ্রা আর্সারে সর্বাধিক 3টা উইকেট দখল করে। ইয়ার পূর্বে রাজস্থান রয়্যালসে প্রথমে ব্যাট ধরার আমন্ত্রণ লাভ করে নির্ধারিত 20 ওভারত 8টা উইকেট হেরুয়ায় 243 রান করে। বৈভব সূর্যবংশীয় 12টা ওভার বাউন্ডারি আর 5টা বাউন্ডারি সহায়ত মাত্র 29টা বলত 97 রান করে। সূর্যবংশীয় এই সংস্করণত 65টা ওভার বাউন্ডারি কোবাই এটা আইপিএল সংস্করণত আটাইতকৈ বেশি সিক্স কোবা ক্রিস গেইলর অভিলেখও কালি ভঙ্গ করে। বৈভব সূর্যবংশীক মেন অব দ্য ম্যাচ ঘোষণা করা হয়। প্রতিযোগিতার ফাইনেলত স্থান নিশ্চিত করবলৈ কাইলৈ রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সর বিরুদ্ধে অবতীর্ণ হব। এই খেলখনের বিজয়ী দলটোয়ে অহা দেওবারে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামত হবলগিয়া খিতাব দখলের যুজত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্মুখীন হব। বাতৰি শেষ কৰাৰ পূৰ্বে

লাগে আকাশবাণী গুয়াহাটি বিটার জুইঠা কেথানপনা বাংলি এরন রংপি স্টেট অলং পিছু এন ও কেখান দৌরাপেট আপুথাক রেজিস্ট্রেশন কে ক্যামনাং ওয়েক লাপেন সোয়ারলো আফান্তা খিদাত কেপাহেম ফুয়াবার সাইকি পিপন লাপেন কে আরলো সোমার কে রায় লাপেন চিংবার ক্রিপেন কেপাহেম ফুপন লং পাতিনি সি পাতুমি লেজিস্লেটিভ আমায়ালং হুর কেচুয়াসন বেন কচিথান সাই ইউজিসি আপুথাক কেসিক মেক আলামথে ডেংপন কাজিরং ইন্দু আতুমপেন লেজিস্লেটিভ আমায়ালং কেদো কংসায়া কমিটি আফান কেসিক মেক আলাম লোনাংজি পুকে কেহাং আলামথে লাং প্লট সি কাচারিয়া লং কেদো আতুম স্লোগান কেহাং কাপেদো আংবং সে আং পং পেনসি কেসিক মেক আলামথে ডেংপন বাংসপেন উত্তরাখান্ড লাপেন গুজরাট আফি আসাম ইউসিসি আরন কেডেংপন দেট আরলো কেথমা স্টেট পুসি লাখা পনটাংলো বাংস কেসিক মেক আলামথে দাংপনু তাংতে পিসো এন ও কে খাং থিপো লাপেনকে পিসো কচে কাক লাপেনকে দৌরাপেট আতুম তা রেজিস্ট্রেশন ক্লেম নাং ওয়েকপো ইউসিসি আরনা টেংপেন আজাদ কচে পাংরি লাপেনকে দৌরাপেট পুসিতামে নি ট্রক ক্যাপেন নিথম ক্যাপ আংবং রেজিস্ট্রেশন ক্লেম নাংজি কাচিপাংরি লাপেনকে কাচিকাক কিসিক অপরাটিং রেজিস্ট্রেশন ক্লেম ক্লিপলু তাংতে আদায় কিতুনাং আবিদি পেন চেতং নাং ককজি দৌরাপের পোথাক নিথম ক্যাপ আংবং রেজিস্ট্রেশন ক্লেম ক্লিপলু তাংতে চিক্লো জন্থম আন জেল কেদো নাং লাপেনকে সিকাসুরি ক্যাপ আন আদায় আরেং মাতাংতে হিনি আদায় তা ফোনাং ককজি বাংসো কেসিক মেক আলামথে পেন পাতুমি রেজিস্ট্রেশন লেজিস্লেটিভ আমায়ালং আপর দু ও পেন কাচিং ওয়াই পন আলাম থাক পন পেন মিনিস্টার কেহ হিমন্ত বিশ্ব শর্মা কানিং জে পনকে ইউসিসি ভারতীয় জনতা পার্টি আর এস এস আতুম আর ডি কি পিপন আলাম কালি বন্দালাকে ইন্ডিয়া আডেট কি কিম লাপেনকে ডেট কি কিম আমায়ালং কাচি

0: নামপি নামদুর থেংপি থেংপ্রাং রাইকম নাংজি লাপেন পাংচু নাংজি আথেমা নামপি নামদুর লাপেন থেংপি থেংপ্রাং হেলু তমন কি মে কে বানাবা থেংপি থেংপ্রাং হেলু থেং মে লাং কে বানাবা নামপি নামদুর লাপেন থেংপি থেংপ্রাং দুটিক আনসি মনিত লাপেন কেরেং এট আপি দো উঞ্চজ্জি লাহেনল এরং আথেংপি চরলুতে রং ক্যাপ আথিং পিয়া রং এ থুনাংজি পিনি নাংলি থেংপি থেংপ্রাং রাইকমলুতে পেনাপকে থেংপি থেংপ্রাং সি নাংফান নাং রাইকম ইকপ
1: নাংলি তুম কার্বিয়া জাইমে কার্জুলং বমলকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আং ডেংপেন আদুথুকে কার্বিয়া জাইমে গালংপেন পিনাপকে রটকা পার্জুপঞ্জিয়া পুঠাকলে পিনি প্যান চেঠানপন ইকমেক সিনাং পিনাপলাকে আরুয়া চুক্লো নিফাইংক রাশির ক্যাপ ভমতা আর্নি কার্বিয়া জাই মেঘলংপেন পিনাপ নাংলিতুম আপ্রাংসিয়া বাংকে আর্নি বাংসন বীরটা আর্য ইকলং ইকজি বীরটা পেনাফিজং পিনিয়া সারলামথে পোয়ালংপেন পেনাপ এথমি নাংলিতুম সারলামথে তা আর্য ইকলং ইকজি বাংসুরের নাফি আসন সন কেনাংসত আলামজির কেপারুপন পেনাফি পেনাপ লামজির আংডেং অলংপেন নাংলিতুম বিদর সিং রংপি পেন কেঠানপন রবর আকলিম ইজিয়াদিম লং লে কাসলাম লামজির রৎপার্জুপন পেনাফি পেনাপ লুনজির আংডেং লংপেন পেনাপলকে লুন চেঠাপ কেরট কেপারুপন আনি পচি পেনাপ নাংলিতুম আফান প্রেসিং টিসোলাপেনকে রবিনা ক্রপি স্যামসং ইংটি লাপেনকে বারি রং ফারপি সুন্দর ইংটি লাপেন বাসাপি ক্রপি লাপেনকে আদুসি বিরাসিং রং পি লাপেনকে পখিলা লেকটিপি পেন কিলুনপন আসন সনালুঞ্জিও নাংলিতমাফান পারজুপন ইকজি কার্বিয়া জাই মেঘলংপেন পিনাপকে রটকে পারজুপন জিকে লাপুয়ান হেনলো

0: লাগে। আকাশবাণী গুয়াহাটী মহাবাহু আদুকে পিনি ক্লিমসমা আংডেং লংপেন তমু কেথান আর্যুপনিক সিনা পিনি লাভাংস আংডেং লংপেন ক্লিমসমার আতুমফান তমু কেথান পঞ্জিয়া বাংলা বাংকে এন্ড্রিয়া ইংটিপি আপেন লাভাংস আতুমু কেটক পেনা লুনা পালি লাভাংকে রুহিণী তেরনপি তাংটে আর্যুক সিনা ক্লিমসমার আফান তমু কেথান আতুমু আমেন সাম পেন জাম।
1: সামপেন জামাতমো সাই রংহাং পুইনু দা মুনিত দু আপিসু আমেন কে কাসাং টক বিপি লাতুমা হেম বাংফ মুনিত দু সাই রংহাং আসার পি আপিসু লাপেন আসমার বাহিনী দু লাতুমা মেন হেলো সামপেন জাম সাম কে আকলেং লো লাপেন জাম কে আকি বিলো লাবংস সমার বিহেক পেন্তাত থা নো পারে নু লুবুই বায়া জাত লাতুম পেনাং নাং কে থি আহুত সাম পেন জাম আসার পি সরবরা বাহিনী তা থি এল লবংস হুত আউ সমার আর্তা ইনুত আবং নিকান ক্রে ইসি লাপেন ইনুত আবং আর্তা নিকান ফ্রকসে ল আফিসার পি আবং কালানা চেপাদুক পেনাজক আউ সমার থেল ডিংল নিমকে রিসমারং সেল বাহিনী তা সেতা লবংস আউ সমার আহেমারিত কাছেলাংজি বা আফি আফান এসন বা কেরাব দুন লগজি কালি চুচত জুইচত আসন সে চেপলাং ল
0: ক্লিমসমা রংডেং লংপেন তুমু কেথান পিনিয়া তুমু সাম পেনজাম লাভাংস অসমা রফান তুমু কেথান আংডেং নন আনিগাংসাম পরফাই ফ্লিয়াপর আসামি সালাম পেন বীরতা থিপি আর্যুপনেরা ফিলে পুথত আর্যুপনিক থুলনা আংডে নন আনিগাংসাম পরফাই ফ্লিয়াপর পেন আসামি সালাম পেন বীরতা থিপি

6:40 তাসরিন আলী রহমান আর সংগীবৃন্দর কণ্ঠর জেকে 12:30 আইডিয়র বুলনির লগ পাও আহক শিতানত কণ্ঠশিল্পী ললিতা দাসের সঙ্গে হওয়া সাক্ষাৎকার, সাক্ষাৎ গ্রহণ রুণামণি বরার। 11:30 আমার যুববাণীর পৰা অনুষ্ঠানত ব্যাংকিং খণ্ডত কর্মসংস্থাপনের সুবিধা এই বিষয়ে কর্ণিকা ডেকার সঙ্গে কথা পাতিব শ্রুতি ডেকায়, প্রযোজনা ইন্দ্রজিৎ দাসর। 9:20 লাইভ ফোন ইন প্রভাতি তরঙ্গ অনুষ্ঠানত উপস্থিত থাকিব রিউমেটোলজি আর ক্লিনিক্যাল ইমিউনোলজির বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার প্রদীপ কুমার শর্মা। অনুষ্ঠানটির আঁত ধরব ইন্দ্রজিৎ দাসে। ছয় বাজি 55 মিনিটত

0: মিডিয়াম ৱেভৰ 411.5 মিটাৰত 729 কিলোহাৰ্জত আৰু এফ এম বেণ্ডৰ 101.6 মেগাহাৰ্জত এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু।
1: বেমাৰ ভাল হোৱাৰ পৰা বৰ ফুটনি দেখোন তোৰ। কথাটো কি?
2: নহব কিয়, হোমিঅৰ চিকিৎসাই মোক নতুন জীৱন দিলে যে।
1: তাৰ মানে?
2: মানেটো হল হোমিঅপেথিক আঞ্চলিক গৱেষণা প্ৰতিষ্ঠান।
1: তাত কি হয়?
2: হেৰ নহয় কি, যক্ষ্মা ৰোগ ধৰা পেলোৱা, মাতৃ শিশু তথা সাধাৰণ বহিৰ্বিভাগ, সুলভ চৰকাৰী হাৰত ঔষধ প্ৰদান আৰু পৰীক্ষাৰ লগতে বিনামূলীয়া পৰামৰ্শ। আৰু তোৰ যদি BPL কাৰ্ড আছে তেতিয়াহলেতো গাখীৰতে মহৰ খুটি।
1: মানে
2: তোৰ কাৰণে সকলো বিনামূলীয়া আৰু জ্যেষ্ঠ নাগৰিকৰ বাবে 50% ৰেহাই।
1: তেতিয়াহলে ফুটনি মৰাটো তোৰ এক্তিয়াৰ।
3: হোমিঅপেথিক আঞ্চলিক গৱেষণা প্ৰতিষ্ঠান, ভেটাপাৰা, গুৱাহাটী।
0: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। আমাৰ পাছৰ অনুষ্ঠানৰ ঘোষণা এতিয়াই শুনিবলৈ পাব।
4: আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু নিবেদন কৰিছো সংস্কৃত কথিকাৰ অনুষ্ঠান। আজিৰ অনুষ্ঠানত শুনক ডক্টৰ উপমা বৰ্মন ডেকাৰ সংস্কৃত কথিকা বেদে ছন্দসাং প্ৰয়োগঃ।
5: বেদাঃ ছন্দবদ্ধাঃ সন্তি, অতএব তেষাং উচ্চারণ নিমিত্তায় ছন্দো জ্ঞানম আবশ্যকমস্তি। বেদাঙ্গেষু পঞ্চমমিদম ছন্দঃ বেদপুরুষস্য পাদদ্বয়রূপেণ স্বীক্রিয়তে। তদুক্তম পাণিনীয়শিক্ষায়াম ছন্দঃ পাদৌ তু বেদস্য ইতি। বিনা ছন্দাংশি বেদপুরুষঃ পঙ্গুরিব প্রতিভাতি। বৈদিকমন্ত্রাণাম সম্যক উচ্চারণমেব প্রয়োজনীকৃত্য ছন্দসাম অধ্যয়নম আবশ্যকম ভবতি, যতো হি ছন্দোভিরেব মন্ত্রাণাম উচ্চারণবিধি তদ্গতি প্রকারকস্তদ্গানরীতিচ্চ বিদিতাঃ জায়ন্তে। ছন্দো জ্ঞানম বিনা ইয়ো বেদাধ্যয়ন যজন যাজনাদি কার্যাণি করোতি সহ পাপী রূপেণ পরিগণ্যতে তথা তস্য সর্বাণি কার্যাণি ফলরহিতান্যেব ভবন্তি। তত স্পষ্টতো উল্লেখিতোস্তি কাত্যায়নেন তস্য সর্বানুক্রমণ্যম যথা, ইয়ো হবা অবিদিতার্সেয ছন্দো দৈবত ব্রাহ্মণেন মন্ত্রেণ যাজয়তি বা অধ্যাপয়তি বা স্থানুং বর্ষতি গর্তে বা পাতত্যে প্রমীয়তে বা পাপীয়ান ভবতি। আচার্য সৌনক বিরচিত বৃহদ্দেবতায়াম অপি উক্তমস্তি, অবিদিতা ঋচিং ছন্দো দৈবতম যোগমেব চ যোদ্ধাপয়েত জপেদ্বাপি পাপীয়ান জায়তে তু সহ ইতি। ছন্দশাস্ত্রস্য বুৎপত্তি নৈকধা ভবতি, পদস্যস্য বুৎপত্তিরিয়থা ছন্দয়তি প্রণাতি ইতি ছন্দো বা ছন্দয়তি আহ্লাদয়তি ইতি ছন্দঃ অথবা ছন্দ্যতে অনেনেতি ছন্দঃ। যাস্কাচার্যেণ তস্য নিরুক্তগ্রন্থে ছদ চাদনে ইতি ধাতুঃ ছন্দশব্দস্য নির্বচনম দীয়তে ছন্দাংশি চাদনাত ইতি। বেদাবরণকারিত্বাৎ ছন্দ ইতি পদম যুক্তমেব ভবতি। দুর্গাচার্যোপি আহ যদেভিরাচ্ছাদয়ন দেবা মৃত্যুর্বিভ্যতঃ তত ছন্দসাং ছন্দস্ত্বম ইতি। তস্য অনেন বাক্যেন যাস্কবসনস্য সম্পুষ্টির্ভবতি। সংহিতা ব্রাহ্মণেষু ছন্দনাম্নাম উপলভ্যমানত্বাৎ বৈদিকযুগ এব ছন্দনামকস্য বেদাঙ্গস্য উৎপত্তিঃ সংবৃত্তেতি প্রতীয়তে। ছন্দসঃ প্রতিনিধিগ্রন্থোস্তি আচার্যেণ পিঙ্গলেন প্রণীতম ছন্দসূত্রম। অস্য গ্রন্থস্য পূর্বভাগে বৈদিকছন্দসাং বিস্তৃতং বর্ণনম প্রাপ্যতে। এতাদতিরিচ্য ঋক প্রাতিশাখ্যে ষোড়শপতলতঃ অষ্টাদশপতলপর্যন্তম ত্রিষু পতলেষু ঋগ্বেদে প্রয়ুক্তানাং ছন্দসাং বিস্তৃতং বিবরণম অস্তি। সামবেদস্য নিদানসূত্রে অপি ছন্দসাং নামানি লক্ষণানি সপ্রাপ্যন্তে। পুনঃ কাত্যায়নকৃত ছন্দোনুক্রমণ্যং ঋগ্বেদ প্রয়ুক্তানাং ছন্দসাং নামাবলি উপলভ্যতে। তস্যৈব সর্বানুক্রমণ্যং প্রারম্ভে নবাধ্যায়েষু তথা সাংখ্যায়ন শ্রৌতসূত্রে বৈদিক ছন্দো বিষয়কম বিবরণম অস্মাকম দৃক্পথম আয়াতি। লৌকিক কাব্যেষু পদ্যেষ্বেব ছন্দসা যোজনা মন্যতে, গদ্যন্তু ছন্দহীন রচনা রূপেণ স্বীক্রিয়তে। পরন্তু বেদস্য সর্বে এব মন্ত্রঃ ছন্দো মাধ্যমেন নির্মিতাঃ গ্রথিতাঃ বা সন্তি। অতঃ যজুর্বেদস্য মন্ত্র

শ্রোতাসকলে ৰিণিস্মিতা শর্মার কণ্ঠর আধুনিক গীত শুনেছে আকাশবাণী গুৱাহাটীর মহাবাহুর পৰা। শিল্পীর কণ্ঠত এইবার শুনুক পুষ্পবৰাৰ এটি ৰচনা।

0: শারীরিক আর মানসিক ভাবে বাধাগ্রস্ত শিশু
1: এটা চাম লড়ি কেবল এইবিল পান মশলা গুড়া বিড়ি সিগারেট এইবরে আপনি সেবন করে থাকি আর দেখব আমার ইমান আইন হয়েছে ইমান আমি প্রশাসনে ইমান ব্যবস্থা লৈছে কিন্তু এইটো যে কম হয়েছে
0: তারপরে রোধ করবেন সরকারের ফল কেনে ধরনের কার্যসূচী লওয়া হয়েছে ধপাত বন্ধ করবর কারণে
1: সরকারের ফল বহুত আইন প্রণয়ন করা হয়েছে ইতিমধ্যে আনকি আপনি যদি রাজহুয়া স্থানত যদি ধূমপান করে বা ধপাত জাতীয় বস্তু খায় এই একদম ইমিডিয়েট আপনি যোনে হোক অথরিটিয়ে 200 টাকা লগে লগে ফাইন করব পারে সে যদি আপনি কই দিয়ে আপনারও রাইট আছে যে আপনি কব পারে 200 টাকা লই পেলে আপনি মানে অথরিটিক দিব লাগে শিক্ষানুষ্ঠানের উচরত ধপাত জাতীয় বা নিচা জাতীয় দ্রব্য বিক্রি করব নোয়ারে তার উপরেও এই একতপা আইন আছে এইবিল বহুত ধরনের আছে যেবিল মানে প্রত্যেকটা স্টেজতে ধর এটা আমার শিক্ষানুষ্ঠানে হোক বা যিকোনো অফিস কাছারি হোক সেই অনুষ্ঠানের মুরব্বী সকলের কি দায়িত্ব বা কর্মচারী সকলের কি দায়িত্ব মানে সকলোরে দায়িত্ব আছে ইভেন সমাজের যেবিল আমার ধর অনুষ্ঠান আছে স্বেচ্ছাসেবী অনুষ্ঠান বিশেষকে সেইবিলাকও বহুত গভর্নমেন্টে আমার মানে দায়িত্ব দিছে যে এনেকা এনেকা মানে এই প্রতিরোধ করব লাগে কিন্তু কথাটা হয়েছে এটা সেইবিল কিমানখিনি কার্যকরী হয়েছে কিমানখিনি সফল হয়েছে সেইটহে আসল কথা
0: আপনাদের এই ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে
2: আমার কথাটা হয়েছে কি যিকোনো এটা দিন সজাগতার করে পেলায় কেউ এটা এই ব্যাধি বলে কম আমি ভাবো যে ধপাতজাতীয় সামগ্রী মানুষের কারণে একটা ব্যাধিয়ে হয় গতি তাক এদিন সজাগতা করে নয় আমি 365 দিনে ইয়াক সজাগর কথা চেষ্টা করো আর প্লাস আমি সবকে এইটাই কব বিচার অন্তত দিনট এজন লোকক আপনি কোক যে এই ধপাতজাতীয় সামগ্রী ব্যবহারটা বেয়া সেই প্রত্যেকজনের রাতেপা শুয়ে উঠিয়ে যদি আমি দায়িত্ব নিজের দায়িত্ব বলে ভাবি আমি করবলে যাও যে অন্তত দিনট এজন মানুষক আমি কো তো অন্তত হয়তো কোনোবা একটা সময়ত আমি 5-6% আমি সফল হব পারি নহলে আমি যদি অকল কটপা আইন বা স্বেচ্ছাসেবী অনুষ্ঠান বা সরকারলে আমি রয়ে থাকো তেতিয়াহলে কেতিয়াও এই ধপাতজাতীয় সামগ্রীর যেটো প্রাদুর্ভাব তাক আমি দূর করব নোৱাৰিম গতি আমি দূর করবলে হলে আমি সকলে একেলগে আমি ইয়ার বিরুদ্ধে থিয় হব
0: লাগিব
2: আশা করব লাগিব তেতিয়াহে ইয়াক সফল হওয়ার একটা স্কোপ থাকিব
1: এনেকে ভাবিব নালাগে যে এটো মই আজি মানে দন্ত চিকিৎসা মহাবিদ্যালয়ত কাম করো মই এগৰাকী চিকিৎসক শিক্ষক গতি এটো মোরহে দায়িত্ব যে মই আহি কব লাগে তেখেত স্বেচ্ছাসেবী অনুষ্ঠানতার সঞ্চালক মুরব্বী গতি এটো তেওঁহে দায়িত্ব যে তেওঁ কব লাগে কিন্তু এটো এনেকুৱা কথা নহয় এটো পরিয়ালের প্রতিজন সদস্য মই অলরেডি কৈছো প্রতিজন সদস্য সমাজের প্রতিজন লোক মানে গোটেই মানে গোটকল যা মানুষ মানে অল্প সজাগ আর সচেতন মই সেইটো কথা কৈছো কারণ এই কথা এই কারণেই কব লাগিব কারণ সব মানুষে এটা আপনি ধপাত নাখাব বলে নকয় যিসকলে অল্প শিক্ষা প্রকৃতার্থত শিক্ষিত মানুষ সজাগ মানুষ সচেতন মানুষ তেওঁলোকে এই কথাটো কব অথচ আমার যদি সমাজের সেইখিনি মানুষ ভিক্টরে কোয়ার নিচিনা যদি সেইখিনি মানুষ আমি এদিনত আমি এজন বা দুজন মানুষক ধপাতর যেটা অপকার দিক সেই অপকারী দিকটির কথা যদি আমি বুঝাই দিব পারো খোয়া নোখাটো তেওঁ নিজের কথা কিন্তু আমার কথাটা হচ্ছে আমি আমার দায়িত্বটো পালন করব লাগে আমি তেওঁলোকক বুঝাই দিব
0: আসলে মই ভাবো যে তেওঁলোকে হয়তো এই যে আপনি নাখাব বলি কোয়া কই কি কারে খাব না লাগে
1: সেই
0: কথাটি যদি বুঝাই দিয়া
1: দেখা ভগবানে নকৰক কোনোবা এজন মানুহৰ মুখগহ্বৰৰ পৰা কেন্সাৰ হৈছে এটো কিমান ভয়াৱহ আমাৰ অসমত এতিয়া সবতে বেছি চলি আছে প্ৰত্যেক দিনেই আমি তেনেকুৱা ধৰণৰ ৰোগী পাওঁ আমাৰ ডেণ্টেল কলেজত গতিকে সেই তেতিয়া সেই পৰিয়ালৰ লোকসকলক সেইখিনি সময়তে যেতিয়া ডিটেক্ট হয় মানে পৰিয়াললৈতো আৰু আন্ধাৰ নামি আহে গতিকে সেইখিনি সময়তে যে তেখেতৰ কাৰণটো কি আজি দুদিনমান আগতেও তেনেকুৱা এটা ঘটনা হৈছে এজন মানে দেউতাক ৰিটায়াৰ হৈছে তেওঁ একদম মানে ধপাত খায় আর উঠর একটা জায়গাতেই ধপাতটো ইমান বছরে লই আছে মানে বহুত বছর হল আর 24-25 বছর তখন ধপাত খাই আছে তাতে মানে ক্যান্সার ফর্ম হয়েছে আর বহুত অবহেলা করেছে নিজেই গম পোৱা কমেও 2-3 মাস হয়ে আছে পরিয়ালের মানুষক কোৱা নাই তথাপি ধপাত খাইয়ে আছে এড়িও দিয়া নাই অথচ সেইখানে জায়গাতে তারপর যেতিয়া বিষ হয়েছে বা তখন নোয়ারা হয়েছে তেতিয়া ঘরের মানুষ পরিয়ালের লোক কলে তখন লড়া আর বয়ারে লই আছে আমার কলেজে ডিটেক্ট হল সেই কথাটো হৈ পেলাই তেওঁলোকে মানে সেইখিনি সময়তে আর কলেজতে খুব কান্দা কাটা করেছে সেই তেতিয়া মই মাতি আনি তেওঁলোকক কৈছো যদি আপনালোক অলপ সচেতন হল হয় ইতিমধ্যে তেখেত নিচাত পড়ে গৈছে তেখেত নিজের ফলৰ পৰা এৰিব পৰা নাই কিন্তু পৰিয়ালৰ লোকসকলো যদি অকমান সচেতন হল কোনোবা যদি তেখেতক অকমান কলে হয় যে এইটো নাখাব এইটো বেয়া গতিকে সিমানখিনিলৈ নগল হয় গতিকে এইটো আমি সবেই মানে আমার নিজের দায়িত্ব নিজের কর্তব্য এনেকে ভাবি পেলায় আমি আগবাড়ি লাগিব আমি উঠতে এইটো বন্ধ করার মানে ব্যবস্থা করব লাগিব গতিকে সেইখিনি আমি আগতেও বহুতে আমাক প্রশ্ন করেছে যে

0: ধপাত বিরোধী দিবস পালন করে বা ধপাত যদি না থাকে ধপাত জাতীয় প্রডাক্ট যদি না থাকে বাজারত নোলায় মানুষ কেন খাব কিন্তু সেইটার আমি বেশি কবলে না যাও মূর শরীর মূর দেহ মূর কথা মূর স্বাস্থ্য মূর হাতত যদি মানে ধপাতর অপকারী দিক জানি পেল না খাও কোনে মোক খুব নিজে সংকল্প লব লাগবে খালি আমার এটাই কথা যে মানে চিকিৎসক হিসাবে কইসো বা ভিক্টরে হয়তো মূর এগ্রি করব যে স্বেচ্ছাসেবক হিসাবে বা আমি এটাই কব পারো আমি যে আপনি কোয়া আমি এই বাণীটা যে ভাল নয় শরীর কারণে ভাল নয় ইয়ারপা কোনো উপকার নয় ধপাত খাদ্য নয় ধপাত খালে শরীর অপকার হব পারে এটলিস্ট আমি সেইটা মেসেজ যদি আমি রাইজক দিব পারো পিছত রাইজে নিজে চিন্তা করব শরীরের স্বাস্থ্যের অপকারী বস্তুটা গ্রহণ করব নে নকরে
1: ভিক্টর রাজকুমারক মানে সুদিব বিচার আপনার অনুষ্ঠানের জড়িয়ে এনে কোনো লোক আছে নাকি যে ধপাত এড়ি দিছে
2: হয় রেসিওটা মানে যেহেতু কলোয়ে দুই পিয়া তিন শতাংশ হয় তথাপিও তার মাজতো আমি এতালেক প্রায় সাত আটজন মান লোক আমার লগত থাকি ধপাত এড়িছে আজির প্রায় তিন বছর মান আগতে এজন লড়া আমার ইয়ালে চাকরি সূত্রে আহিছিলে সেই যেটা আহিছিলে পকেটত আর মুখত একদম গুটকার লানি নিচিগা থাকে মানে সেই কথা পাতি থাকা সময়কন পাঁচ ছয় মিনিট মানে থাকে আকৌ ওলাই যায় আকৌ পেকেটটা খায় পিকখিনি পেলায় আকৌ আহি কথাখিনি পাতে মানে এক ঘন্টা কথা পাতিবলে মিনিমাম পনেরোবারমান উঠি গৈ গুটকা পেকেটটা শেষ করে একবারতে খায় তাহলে পনেরোটামান পেকেট খাইছে এঘন্টার ভিতর সেই লড়াজনক যেটা প্রথম কথাখিনি শেষ করার পাছত আমি বেলেগ কথা একটা পাতিছো তার পাছত যেটা শেষ করে মানে আরম্ভ করছো কথা কবলে তারপর কথা পাতো পাতোতে প্রথমতে পনেরো পেকেটের পর চারি পেকেটলে নামিলে তারপর লাহেকে এড়িব পৰা নাই কৈছে যে বহুত চেষ্টা করছো এড়াবলে এড়িব পৰা নাই তো তার পাছত গৈ গৈ প্রায় ছমাহ মানৰ পাছত সম্পূর্ণ এরা হল সেইবিলাক মানে লগত থাকি আমি যুঁজি পেলাই মানে এরুয়া হল প্রথমতে ক্ষীণমিন আসলে লড়া কারণ গুটকা খালে আর একটা মানে ইয়ার যেনেকে আমি দিশবিল কই আছো
1: পার্শ্বক্রিয়া
2: বহুত পার্শ্বক্রিয়া আছে ঠিক তেনেকে এটা চাব দিয়ে এটা কর্মী এজনে বা হাজিরা যখন করে দিন হাজিরা করে তিনবার চারিবার গৈ গৈ ভোক লাগিলে খাই থাকবে সময় নাই আর যদি এবার খাই পেলায় দিনটলে কামটা করে থাকবে একটু সুবিধা হয় আর গুটকা পেকেট যে এক পেকেট খোৱাৰ পাছত চাৰি ঘণ্টা মানলৈ ভোক নালাগে ইয়াৰ আটাইতকৈ ডাঙৰ ক্ৰিয়া সেইটো আৰু সেই তেনেকে ভোক নালাগোতে সেইটো অভ্যাসলৈ পৰিণত হয়
1: তাৰমানে হজম শক্তিত
2: বাধা দিয়ে গতিকে সেই তেওঁলোকে সেইটো ব্যৱহাৰ কৰে মই খাই পেলাই পইচা খৰচ কৰা গুটকা পেকেট খালো দহ টকা গ'ল মই ইমান কামখিনি কৰিব পাৰোঁ শক্তি বেছি পোৱা নিচিনা পায় ভোক নালাগে যিসকলে দিন হাজিৰা কৰে বা সেইসকলে ধপাত জাতীয় সামগ্ৰী আসক্ত হোৱাৰ সেইটো এটা কাৰণ গতিকে এইসকল ব্যক্তিৰ পৰা আঁতৰাবলৈ বৰ জটিল হৈ পৰে কাৰণ তেওঁলোকেতো খালেহে বেশিকে করবলে পায় তেওঁলোকৰ সেইটো ধারণা কিন্তু তেওঁলোকে যে শরীরটুক বেয়া করে আছে সেই কথাটো তেওঁলোকে মানে উপলব্ধি করব যেতিয়া পড়ব তেতিয়ালৈকে বহুত দেরি হয়ে যায় গতি সেই তেনেকুৱা ধৰণৰ ব্যক্তিক আমি যেটা পাওঁ তেওঁলোকক আমি যিমান পাৰো চেষ্টা কৰোঁ আঁতৰাবলৈ সেই লৰাজন মানে সেই তেনেকুৱা এজন ব্যক্তি আছিলে পাছলৈ তেওঁ এতিয়া স্বাস্থ্য পাতিও ভাল হল পিছলে গৈ পেলাই এতিয়া তেওঁ ভাল এটা চাকৰিও তেওঁ পালেগে সেইটো মানে আমাৰ মানে চকুৰ আগত থকা উদাহরণ এটা আমি সজাগতা কৰি যাওঁতে আমি যেহেতু বহুত ডাঙৰ মাত্রাত আমি সজাগতাখিনি কৰোঁ তেতিয়া তাতে সেই সজাগতার মাজত থাকি পেলায় আমি যেহেতু খোজকাঢ়া সজাগ ওয়াকাথন করো আমি মাইম শো করো আমি স্ট্রিট প্লে করাও তারপর আমি সাইক্লাথন করো এনেকে বহুত কিটা মাধ্যমে আমি এস এ কম্পিটিশন করা আমি আর্ট কম্পিটিশন করা শিশুসকলের মাজত এনেকা ধরনের আমি হ্যামারিং করবলে চেষ্টা করো যে প্রত্যেকটা মাধ্যমের লোক কারণ প্রত্যেক লোকে বেলেগ ধরনের ইন্টারেস্ট পায় গতি আমি কোনোবাই যদি গানের ইন্টারেস্ট পায় গতি আমি গানের সেই মাধ্যমে আমি সজাগতা করবলে চেষ্টা করো কোনোবাই যে ছবি আঁকি ভাল পায় ছবির মাধ্যমে আমি সজাগতা চেষ্টা করো কোনোবাই স্পোর্টসর সকলে সাইক্লিং বা
0: আপনি দেখিব যে পান দোকান দিয়া পুরুষেই হোক বা মহিলাই হোক তেওঁলোকৰ হেৰিখনত চাবচোন আপনি যিখন তেওঁলোকে টেবুলৰ নিচিনা লৈ পেলাই দোকানখন দিয়ে তাত আপনি সহজতে আপনি চাব বেলেগ বস্তু থাকক বা না থাকক তেওঁলোকে মানে সৰু দোকান এখন স্টার্ট করলো সেইটো ইমান সহজতে মানে কোনোবাজন ওলাই গলে মানে লগে লগে বস্তুটো পাই যায় গতিকে সেইটো এটা খুব কারণ বলে মই ভাবো কারণ যদি বস্তুটো অলপমান স্ট্রিক্টনেস এটা থাকিলে হয় অথরিটি আমার প্রশাসনের যে যতে ততে বস্তুটো না পায় তেতিয়া হলো অলপমান কমিলে হয় নাকি এই হেৰিটো আৰু এতিয়া আমার ন্যাশনাল ডেন্টাল কমিশন আছে বা অন্যান্য মানে চিকিৎসা সম্পর্কে আমার বহুত অনুষ্ঠান আছে তেওঁলোকে আমাক ইমানেই ইনস্ট্রাকশন দিছে যে ধপাতৰ ব্যৱহাৰটো কম কৰিবলে মানে যে আজিকালি আমার কলেজতো কাউন্সেলিং সেন্টার আছে আমার যিকোনো পেশেন্ট আমি যেতিয়াই মানে ওপিডিত চাওঁ প্ৰথমতে আহোঁতে, যদি আমি